0: কোয়া কোয়া বাইরা
1: মো দিদি শুনতো নেই ঢুকে গলিস না
0: কি ভাবো এটি রাতে কি দিদি আর কি
1: দিদি ভিতরে এলিস না লাই রাখো যা
0: হ্যালো মায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজন মহিলা আন ভাগ পড়ি পঠাই দিন কি
2: দিদি নরৌ কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকি র মনোপরাম সফলতাসঙ্গ ভেট যাওলা
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয় না সহের নবসে সহী পয়সা নলাগ্নে নেপাল প্রহরী বাল হেল্প লাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর
4: ছোরীকে
3: বিয়ে আউনই লাগে তেই ভয়ের
4: কি রে নাম তো ভর্খর 17 কি লাগে না
3: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কেটে রাম্রো ঘর ছ ছোরী পনি খুশি নেই ছে ত্যসরি হামীলে তো বিয়ে গরিদিনে নির্ণয় তো গরম
4: কাকী হাজুর এসে লোভমা পর্ন হোলা ভন্ন মলাই লাগে থিয়েন ছোরীলে রামস পড়ায়ে দেশ বিদেশ আসে ঘুমিয়েছেন হিন্দু জানে বিয়ে গর্ষ হেদুস কাকী বিশ্বসঙ্গ পুজি বিয়ে গর্নে গরমে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজায় হচ্ছে উমের পুজি করে বিয়ে সুত বদর পনি হচ্ছে
3: সরকার বিজ্ঞাপন
5: यदि कोई महिला को इच्छा विपरीत जबरदस्ती प्रलोभन देखाई प्रेम संबंध बनाई पद प्रतिष्ठा या पैसा को मोह में पारे या झुक्याएर राखिने यौन संबंध जबरदस्तीकरण हो कसैले 18 वर्ष भन्दा कम उमेर को बालिकालाई निज को मंजूरी में लिएर यौन संबंध राखे पनि यो जबरदस्तीकरण नै हुन्छ यस्तो कार्य दण्डनीय छ खबरदारी गरौं कोही कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कार्यवाही गरौं
6: नेपाल सरकार विज्ञापन बोर्ड

0: ওয়া কো বাইরা
1: মা দিদি শুনতে নেই ঢুকে বলিস না
0: কি ভাবা এটি রাতে কি দিদি আছি
1: দিদি ভিতরে এনেছি না মনে তো নাই রাখো যা
0: না না কি ভাবো
1: হ্যালো
0: মমায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর

0: বাইরা?
1: না দিদি, শুনতে নেই, ঢুকে বলি শুনো।
0: কি ভাইয়া, এটি রাতে কি রুদি আর কি?
1: ঢুকিয়ে ভিতরে এলিস না, তোমাকে এলাই রাখো যা।
0: হ্যালো মমায়া, ওরা সদস্য ইয়ান জবরদস্তি ভর একজনা মহিলা আম ভয় করি পাঠাই দিন কি দিদি? নর কানুনে কারবাই গছ, ভোলি প্রহরী চৌকি মনোপরাম সতর্কা সঙ্গে ভেটে যা।
2: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয় না সহির নবসে সহায়ক পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100 বাল হেল্প লাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-45 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায় সমিতি সঙ্গে সম্পর্ক কর।
3: কাকি কে কুয়ার পটার হো এস ঘর তো আলো দেখি তো
2: ছোট কে বিয়ে আনই লাগে তুই ভার
3: কি রে নাম তো ভর্খর 17 কি লাগে
2: ও বাবু অস্ট্রেলিয়া বসনি কে কে রানীরে ঘর ছোট পানি খুশি নিয়েছে তেসরে আমিলে তো বিয়ে করে দিলে মেরাই তো করেন
3: হেট কাকি হাজুরানী এসে লোভমা পর্ন হোলা ভন্ন মলাই লাগেক থিয়েন ছোরীলাই রামসঙ্গ পড়ায় দেশ বিদেশ সাথী ঘুম আছেন হিরে জানে বিয়ে গর্নুপর্ছ তো হেবিস কাকি বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবেলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজায় হুন্ছ উনিহরুমা পুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ।
2: ও হো নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: সভা দরকার থাকা এই বিস্তার দরকার প্রতিনিধি তথা নবীকরণ গণেশ সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার হয়ে স্থানীয় তহমা হস্তান্তরণ ভাগ ই রিক্সা পুনা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার গদা এটি কার্যালয়ে জারি করে সকল বিলভুক ভয়না শোক আধার স্থানীয় তহবা শুরুয়া ফুলতা মিশ্রা সমেত রাখে সেই দরকার নম্বর কায়ম হুনে গড়ি অগ্নে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি সকল বিলভুক তর স্থানীয় তহলে জারি সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ খণ্ডমা স্থানীয় তহলে জারি সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি প্রাধিক নম্বর কায়ম করে বিলভুক প্রতিলিপি দিয়েছ এসেগরি এই যাতায়াত কার্যালয়ে দিয়ে পাস প্রমাণপত্র সকল পেশ করেমা সেই সকল পত্র আধারমা যাতায়াত কার্যালয়ে জারি দর্তা নম্বর কায়ম করে সওয়ারী দর্তা প্রমাণপত্র প্রতিলিপি জারি সোভে স্থানীয় তহমা দরকার ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সা সওয়ারী দরকার অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেএমজি আন্দোলন ক্রমমা জলি নষ্ট অবস্থা স্থানীয় তহমা দরকার ভূমিকা এবং কর চুক্তা প্রমাণ আধারমা সকল সওয়ারী দরকার প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দরকার সরহ দরকার গড়ি সেবা গ্রাহী নাগরিকতা ফোটো কপি দুই প্রতি হাসপালে খিচি ফোটো সওয়ারী দরকার প্রমাণপত্র ফোটো কপি সওয়ারী সাধন ইঞ্জিন নম্বর চেসিস নম্বর দেখিনি গড়ি ফোটো সওয়ারী সাধন পূর্ণ ভাগ দেখিনি গড়ি ফোটো সংলগ্ন রাখু পড়ে এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত গড়ি ভয়না উক্ত শীর্ষক থপ কর লাগ্নে।

0: পর দিন মুখপত্র রকম কবারী সাধনপুর নগর একিম গড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাবহরু তপাইলে আফ্নো সৌবারী সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সৌবারী কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হের্নকা লাগি সম্বন্ধিত यातायात কার্যালয়মা গৈর কর প্রিন্ট মাগ্ন ব্যাংক ভোচার গর্ন অগ্রি সৌবারী কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝাইপছি প্রাপ্ত হুনে বিমা আফ্নো বুঝাইকো করকো রকম আফ্নো সৌবারী নম্বর একিম গর্ন হুন এসে সূচনা মার্ফত অনুরোধ গরিন্ছ
1: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত।

0: প্রায় গদা দিন দিন সড়কসীমা অতিক্রমণ না করেন, সড়কসীমা অস্থায়ী এবং স্থায়ী সময়সীমা নির্মাণ না করেন, সড়ক নামে ঠরচুখা পানি নিকাশ বন্ধ হোনা নদী, সবারি সলাহা লিন অনুসার পালনা করেন তো করেন, সবারি সলাহা ট্রাফিক নিয়ম কু পালনা করেন, সবারি সাজুমা ঝুমিয়ে হোয়াটসঅ্যাপ বসির যাত্রা না করেন, সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভাগ প্রয়োগ না করেন, জেব্রা ক্রসিং মাতৃ বাটো কাটনা করেন, সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করেন, যাত্রাকে ক্রমা কোন সমস্যা ভয় নজিক প্রহরী খবর করেন।
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
2: খাই জন্মদাতা দিবস
3: জন্মদাতা ভরেকো ছ
2: জন্মদাতা নভে তো বিদ্যালয় ভর্না হুদেন বাল বালিকালাই বিদ্যালয় ভর্না গর্ন, সামাজিক সুরক্ষা ভত্তা প্রাপ্ত গর্ন, নাগরিকতা রাষ্ট্রীয় পরিচয় পত্র র রাহাগানি বনাউন, ব্যাংকমা খাতা খোল্ন অনি রাজ্যবাট উপলব্ধ হুনে সেবা সুবিধা পাউন জন্মদাতা অনিবার্য হুন্ছ।
4: তিথি
5: মাত্র হো রাই জন্মেকো ৩৫ দিন ভিতর স্থায়ী ঠিকানা ও জন্মেকো ঠাউকো ওড়া কার্যালয় জন্মদর্তা গরাউনু পর্ছ।
4: জন্ম র মৃত্যুদাতা পরিবারকো মুখ্য ব্যক্তি বা ১৮ বর্ষ উমের পুগেকা ঘরকো সদস্যলে ওড়া কার্যালয়মা গরাউনু পর্ছ।
5: বিবাহকো সূচনা পতি র পত্নী দুবাই জনালে দিনুপর্ছ। সম্বন্ধ বিচ্ছেদকো সূচনা আদালতকো নির্ণয় সহিত পতি বা পত্নীলে দিন সক্ছন।
4: জন্ম মৃত্যু বসাই সরাই বিবাহ এবং সম্বন্ধ বিচ্ছেদকা ঘটনা দুলাইমা দর্তা গর্ন নাগরিককো কর্তব্য হো।
5: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
6: রগত রগত
7: কষ্ট জেব্রা ক্রস বাটো বাটো কাটো পরে খারাপ দিন বাটো বাটো কাটো
6: ধন্য হেলমেট উনালে মোটর সাইকেল চলাউনে বাঁচো, বাটো কাটনে মানছি মরিও কি বাঁচবে কেউ ঠেকান ছাইন।
7: বাটো কাটেক
6: ও তো তে ভয় তো বাটো কাটা জেব্রা ক্রস বাত্রে বাটো কাটো বলে
4: বাটো কাটা জেব্রা ক্রস কাটো। জেব্রা ক্রস অনিবার্য রূপ সবারি সাধন রোকৌ র পৈদল যাত্রী বাটো কাটন দিউ।
5: সবারি সাধন চলাউা মোবাইল প্রয়োগ নগরৌ, বাল বালিকা সড়ক নিয়ম সিকাউ র সুরক্ষিত স্থানমা হিঁড়ন প্রেরিত করৌ।
4: নেপাল সরকার